0: ขอได้ก็วิ่งไปนี่นอนใจไอ้ฮักโม่บอดาเหวนุบอดาหนูเหวนุมีว่ากันเลยหมอนหมอนเจอร์ตีนตะกูลหิวานักมุรานิวนิกลังเอ็ดนะอาวะเห็นควันนี่ฮักมันนะชาวนาหนุกอาวะตะเจนเหวนุหัวตาวันหินี
1: เย่ตบไปเลยคิดที่บันิดหายใจนะครับแกจีตบไปเลยวันนี้ก็สัมพันธ์สามัญอันตบไปที่สิรินทัลแอนด์แคทริงเซอร์วิสเซอร์กันมาไปเลยจี
0: เอ๊ะว้าวคอยก่อนว่าอีฮับไปเหรอฮู้ยนะฮอนต้า
2: हजुरहरुकै सेवामा सम्पूर्ण नयाँ सामानको साथमा सदरमुकाम सरीकोटमा विवाह व्रतबन्ध सेमिनार सभा सम्मेलन उत्सव पिकनिक जस्ता विभिन्न कार्यक्रमका लागि हामीलाई सम्झनुहोस्। हामी आवश्यक परे भोजपति तथा शुभ कार्यका लागि अनुभवी तथा दक्ष कुक वेटर मसालजी उपलब्ध गराउँदछौ। यहाँ आवश्यक चाइनिज टेन्ट चायर कुर्सी भाँडाकुँडा कार्पेट म्युजिक सिस्टम बत्ती लगायतका सामानहरू भाडामा पाइनुका साथै हाफ तथा फुल क्याटरिङ पनि गरिन्छ।
3: ग्राहकको सन्तुष्टि नै हाम्रो सफलता। सम्पर्कको लागि कुमार श्रेष्ठ 9852428883 9842228883 र कृष्ण श्रेष्ठ 9864002041।